সম্বলপুর 101 মেগাহর্স যোগে এবং নিউজন এআইআর মোবাইল অ্যাপ মাধ্যমে মাঙ্গলিক।

শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয়। নারদ তাঙ্কু কিন্তু প্রত্যেক পত্নীক ভবনরে অলগা অলগা রূপরে দেখিলে। কেউঠি কেউ পত্নীক সহিত পশা খেলুচন্তি, আউ কেউঠি পত্নী সহিত হাস্য বিনোদ করুচন্তি, কেউঠি সন্তানকু গেল্লা করুচন্তি তো কেউঠি ধর্ম কি অর্থ সংগ্রহ কামরে লাগিচন্তি। নারদঙ্ক বিস্ময় এবং কৌতূহলর সীমা রহিলা নাহি। সে যোগমায়া বৈভব দেখি মুগ্ধ হই এবে লীলাগান করিবাকু বিদায় ঘেনিছন্তি।

আজ প্রাত্যহ সূচনার শুণ আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের আবশ্যক থাকা কিষাণ উপভাষার কার্যক্রম উপস্থাপন আগ্রহী যুবক যুবতী দরখাস্ত এইপাই যোগ্যতা হল কিষাণ সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কের পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক। কিষাণ উপভাষার পরিষ্কার ভাবে শুদ্ধ উচ্চারণ করে পুবে। প্রার্থী বা প্রার্থীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হয়ে আবশ্যক। প্রার্থী বা প্রার্থী কণ্ঠস্বর বেতার উপযোগী হয়ে প্রার্থী বা প্রার্থীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20 বর্ষর 50 বর্ষ মধ্যে হয়ে আবশ্যক। কম্পুটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রাখিবে। সম্বলপুর মহানগর নিগম অঞ্চলের সীমা ভিতরে বসবাস করুবে। আগ্রহী প্রার্থী বা প্রার্থী সাদা কাগজের নিজের নাম, ঠিকা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর, মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী ইমেল আইডি sambalpur.co@gmail.com রে আবেদন করে পারে তথা ডাক যোগে পঠাই পারে। আবেদনপত্র সহ গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্র ফটোকপি সংযুক্ত করবে। নির্ধারিত ফি বাবদক প্রার্থী বা প্রার্থীক 225 টাকা এবং শতকড়া 18 প্রতিশত জিএসটি সহ মোট 266 টাকা এনইএফটি বা অনলাইন যোগে প্রসার ভারতী অ্যাকাউন্ট নম্বর 1086170525 আউথরে শুনে রাখত 1086170525 আইএফএফসি কোড SBIN 00000059 রে

তাহলে শ্রোতা বন্ধু মনে রাখন্তু, প্রার্থী বা প্রার্থীঙ্ বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20 বর্ষরু 50 বর্ষ মধ্যে হইতিবা আবশ্যক। তৎসহিত প্রার্থী বা প্রার্থিনী সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবা আবশ্যক। সবিশেষ বিবরণী আমার ইমেল আইডি sambalpur.co@gmail.com কু আবেদন করন্তু। সূচনাটি এতিকে শেষ হেলা। শুনিলে প্রাতঃ সূচনা আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু সাপ্তাহিক কার্যক্রম সম্বলবাণী। উপস্থাপনা বিরূপাক্ষ প্রধান, প্রযোজনা সন্তোষ পিং, তথ্য সংগ্রহ তথা সম্পাদনা সুবেন্দ্র কুমার সাহু।

কার্যক্রমের পরবর্তীকে তো কথাচিত্র অ্যানিমাল, শিল্পী এবং সঙ্গীত বিশাল মিশ্র, গীত রচনা রাজশেখর।

ইয়াজনের গীতটা শুনুন, কথাচিত্র অভিমন্যুর। গীতটাকে গাইছেন সুনীতি চৌহান, গীতটাকে লিখেছেন বিজয় মল্ল, সঙ্গীতে সাজিয়েছেন প্রেমানন্দ।

ইদার পরে বিশাল মিশ্র আর তুলসী কুমারকর কণ্ঠনু শুনুনি গীতটা। সঙ্গীত দিয়েছেন বিশাল মিশ্র, গীত লিখেছেন মনোজ মুন্টাসির।

কার্যক্রমের শেষগীতটা শুনুন গাইছেন দিলজিৎ দোসান, পরম্পরা টান্ডন আর সচেত টান্ডন। গীত লিখেছেন কৌশর মুনির, সঙ্গীত দিয়েছেন সচেত পরম্পরা।

শ্রোতা বন্ধু, আমার শরীর গোটে মেসিন কহিলে ভুল নাই হুয়ে। কেনসিথিরে এহার যত্ন নেবারে অবহেলা করলে ভিল রোগ আক্রমণ করিথিসি। হেতিলাগি এহার যত্ন আমার পহেলা কর্তব্য। এ বাবদে আগকে কথা হে মা। পহেলা শুনুন শিবা সিনেমার এই গীতটা। গাইছেন শ্রেয়া ঘোষাল, গীতিকার নীতিন রায়কর, সঙ্গীতকার ইলাইয়া রাজা।

শ্রোতা বন্ধু, আর গোটে কথা হল, আমার শরীরর সুস্থতা, সুস্থ হওয়াটা যেতকি জরুরি আয়, মনকে বি সুস্থ রাখবাটা সেতকি জরুরি আয়। আজকাল শারীরিক সুস্থতা সঙ্গে আমার চিকিৎসক মানে মানসিক সুস্থতা উপরে ধ্যান দেউছন। হেতির লাগি মানসিক স্বাস্থ্যর বিষয়টি সভে জানবারটা জরুরি আয়।

শ্রোতা বন্ধু, মানসিক রোগর লক্ষণ মানে হেলা হঠাৎ ব্যবহার্থী পরিবর্তন, অবসাদ বা ডিপ্রেশন, আত্মহত্যার মনোভাব, কিছু কারণ নাই থাইল ভিল ডর ডর লাগবারটা, বহুদিন তক নিদ নাই হেবা, একলা একলা কথা হেবা, হসিবা, অন্য মানকে সন্দেহ নজরথি দেখিবা, কারণ নাই থাই ভিল রাগিবা, এইসবু কারণ মানসিক রোগর লক্ষণ আয়। আসুন শুনমা ইহাদে শ্রেয়া ঘোষাল আর হিমেশ রেশমিয়াঙ্কর কণ্ঠনু সিনেমা ই গীতটা, গীতিকার প্রণব বাস্তা, সঙ্গীত নির্দেশনা নির্চ এন সোনি।

মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখবার লাগি নিশা সেবনু দূরে রহুন, যোগ প্রাণায়াম শারীরিক শ্রম করবার কথা, ভাল নিদ যেন্তা হেবা ধ্যান দেবার কথা, বগিচা কাম, বহি পড়া, গীত শুনবার অভ্যাস, বুলাবুলি করবার অভ্যাস সব মানসিক রোগনু রক্ষা করেছি। দুসর রোগ লাগি যেন্তা ডাক্তারি পরামর্শ দরকার, হেন্তা মানসিক রোগর লাগি ভিল লাজ নাই করি ডাক্তারকর পরামর্শ নেলে এটা ঠিক হয়ে পারছি। সিনেমা ধড়ক টু র এই গীতটা শুনুন, কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল আর জুবিন নোতিয়াল, গীতিকার রশ্মি বিরাগ, সঙ্গীতকার জাভেদ মহসিন।

0: papos, papos, papos, papos, papos, papos, papos,
1: हिंदी कथाचित्र गीतर कार्यक्रम शुणिले आपण कार्यक्रम शुणुछंती आकाशवाणी संबलपुर केन्द्ररो प्रचार करछु किसान संप्रदायर सामाजिक एवं सांस्कृतिक जीवनधारा उपरे आधारित किसान भाषार कार्यक्रम माका पोपो झका झका प्रयोजना एवं उपस्थापना संतोष पिंग
2: শুনন্তু এক বিশেষ সূচনা আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের আবশ্যক থিবা কিষান উপভাষায় কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক কিষান উপভাষায় পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে প্রার্থী বা প্রার্থিনীঙ্ক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ হইথিবা আবশ্যক প্রার্থী অবা প্রার্থিনীঙ্ক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব প্রার্থী অবা প্রার্থিনীঙ্ক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে আগ্রহী প্রার্থী অবা প্রার্থিনী সাদা কাগজের নিজের নাম ঠিকনা শিক্ষাগত যোগ্যতা বয়স জাতি ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি সম্বলপুর ডট কো এট দি রেট জিমেল ডট কম রে আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে আবেদনপত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটো কপি সংযুক্ত করিবে নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টাকা এবং শতকড়া 18% জিএসটি সহ মোট 266 টাকা কেবল এনইএফটি অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086170525 আইএফএসি কোড SBIN 00005 জমা করিবে একাউন্ট নম্বরটি পুনিথরে কই রকুছু

08617052577 আইএফএসি কোড SBIN 0000059 আবেদনপত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে, এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনিথরে কহি রাখুছু, 0663-2410961। সূচনাটি এতিকরে শেষ হেলা।

যে মিডিয়াম আর্মস তি তানে এঙ্গে তানে কোর্স কোয়ালিফাইড রাজকান দেন তানে পিটি ইবড়া গুঠিনু তানে প্যারা সিলিং নু এঙ্গে তানে মারাত্মক রাচা যেটা কি এঙ্গা এনসিসি তাইয়ার হোসেন এনসিসি কলেজ 5টা কলেজ চিকাচার আউ তানে 16টা তানে হাইস্কুল চিকাচার তামে ট্রেনিং চিয়ালগান 10 নম্বর পোস্টিং 2013 নু বারছকান মিরট গে বারছকান মিরট তে সঙ্গে সঙ্গে 2 মাস পরে এমন ফের তৈয়ার চার তানে 2013 অস্তিন 2015 গুলমার সেক্টর যেটা কি গুলমার সেক্টর নু 30-25 ফুট 30 ফুট তানে বরফ খাতিরি 25-30 ফুট থি তানে এম হুসান রাইকিরি তানে ন পাথেটিক জীবন্তী রাইকিরি তানে নিজর দেশ মাটি গে লাগান রক্ষা গে লাগান তানে কেবে বি পজগুচি আমার লাচিম আসান রাইকিরি নিজর দেশ মাটি বন রক্ষা কাম চকাম আর হুসান বি মিল্টেন তানে বারালিয়ার কিন্তু কেবে বি এমে পর আটেক মাল্লা কামর হু বাকে 2014 নু তানে এমে নয়া সরকার তেনে বিজেপি সরকার বার্তকিচা আর ফার্স্ট এমে আরম মাঞ্জকিচা সবুস্তু জামার ভলে মাল্লার ই সিক্রেট জিনিস বন কিন্তু 2014 নু যেতলে বিজেপি সরকার বার্তকিচা হু বাকে নি এমে তানে ইউনিট তি ফায়ারিং মাঞ্জকিচা যেটা কি তানে 3টা পাকিস্তানি আলার তানে কেচকাচার আউ হু বাকে সিওস তিন মেহালিয়ার যে তানে সিওস এন তানে র্যাঙ্ক ডাউন কাম বলি তানে ইন্দের গে ফায়ারিং এতকি কাম চকা তানে মোটর গে তানে 59 রাউন্ড আউ তানে স্মল আর্মস কেতিন কেতিন ফায়ার কাম চকাচার তা হুদান এরিকিরি এমান সিওস এন মেহকাচার পেশি গে লাগান তো কি ইয়া মোদী সরকার মেনি কি ইয়া কারতেন তেঙ্গে আজে তানে নমাল্লা নে ফায়ার কাঞ্চ কান বড়িয়া কাঞ্চ কানার আউ ভোল মঞ্জা আউ 3টা আলকের কানার তব যে গ্রে মে আউ টিকে বাজুনু দম বারছে আউ মেম আউ টিকে তানে এতকি গৌরব মঞ্জ কা এমে সিও উপর আউ এমে উপর এতকি বহুত বড়িয়া লাগান দেন আর্মি তো যেতকি চাকরি কাঞ্চ কাদান ফের বি জীবন গেমতি আউ টিকে তো সমর্পিত মঞ্জ কান হুস্তি উনতিন কেরকাম এমে 2015 তি পঠানকোট বুঙ্গা করছকা ইদা দেঙ্গে লাস্ট পোস্টিং দু পঠানকোট সে হুয়া কেন যেতবে গুলমার নু রাজকান আউ টিকে তেঙ্গা চালান এঙ্গে হুসান কিউআরটি নু চিকাচার এঙ্গে সিও সে প্রোটেকশন গে লাগান একাত্রা কেরকুন 3টা গাড়ি দি তানে 3টা জোড়ে মেশিন গুন লাগি তানে 2টা গাড়ি তানে একাত্রা সিওস কোস আইয়া তানে এরোপ্লেন তি হেলিকপ্টার তি কোস চাই কুদ্দা গে লাগান কোস চাই একা মিটিং কে লগস কোস তামে সঙ্গে হুবাকেন ক্রাউড জে এন কেস তা ক্রাউড সবুস্তুন খারাপ ক্রাউড হু ক্রাউড বন নে তানে কামচার চার বাকি বন্দুক গুলি তি মারা পড়লার এতকি জলদি আদেশ নিয়ে খাত্র জব তক তানে বন্দুক মারকুন তানে মারা পড়লার হুবা কেন তানে সি কেস বি যেটা রাচা যেটা তামে সঙ্গে কুকা আদারে তানে ডাইরেক্ট এরা পড়লনা তানে চচমা আর তোর আদানি কাড়িয়া চচমা তোর তো বহুত গুড়ে রেস্ট্রিকশন রাচা ফির রেস্ট্রিকশন নু কেবে বি এমে উপর এতকি এলোট রাজকান এমে টিম বন এতকি এলোট ইকান জিকান কেবে বি এমে উপর তানে ক্রাউড ডিস্টর্বেন্স মানলা কামুর না তাম কামচার না নেমে কামাগে মৌকা জিচার কাই হ্যাঁ গাড়ি বন কেবে এঙ্গে সিও সে গাড়ি বন একলা রোকা গে চেষ্টা মারলা কামুর হেতকি একটিভ রাজা কি ফায়ারিং অনটা কামা গেলে কান তামে সাহস বি মামন যা তা জামা বন্ধু গুটা নে অনুরোধ কামন যে নে বি কুণা গুঠার নামা বি আর্মি নু আতলার জামার টিকে টিকে তানে হনে লট র নামে কুণা বন কেবে বদনাম মামা কামা নামে ই কুণা সমাজ কিষাণ সমাজ মির্ধা কুড়া মাটিয়া নাম নিজর জীবন মাটি গে লাগান চেষ্টা কামত আউ বি আলার যেতকি ভাই বন্ধু মেনানার আর বি ই অল ইন্ডিয়া রেডিও গে হানি নু নেন জামার নিবেদন কামালান নিম দেশ লাগিন কালা দেশ লাগিন কথ হেলে যাইকি নামে ভাষা বদ সংস্কৃতি বদ নামে ইদাদি বাছর খালি নাম ইয়া হিয়া খালি অলগা চাকরি কামচকিন মারলা আর্মি নুমে কালা তব যাইকি আলার তানে আহর যে নামে কিষাণ কুণা গুঠিয়ার মির্ধা গুঠিয়ার চাই নামে জাতিকে আউ টিকে নামে মানন পঠানকোট নু টিকে আম্বাকান যেখানে আজ্ঞা গুঠিয়ার পঠানকোট নু যেতেলে তানে নে রাজকান পোস্টিং হুসান বি কিউআরটি নু রাজকান 28-12-2015 নু এন সেন্টর গে পেনশন পিরিয়ড গে লাগান এঙ্গার বুলাবা বঙ্গা বারছা কিন্তু দেন বার্চকান আউ হুন্তিন 31-12-2015 নু আউ অনটা তানে ঘটনা মাঞ্জকিচা 2 দিন পরে ইয়ারবেস তানে পঠানকোট ইয়ারবেস নু হানি হামলা মাঞ্জকিচা যেটা কি নেন এখন পয়লিশ দিন দেন কিউআর টিম রাজকেন কিউআর টি রাতে রাতে নেন তেঙ্কান জিগান হেমে টিম নু যে নেম জব তক রন তব তক হে টিম গে তানে টিকে বি উনা মামানি নেন 2 দিন বুঙ্কান কেরকান তব তানে হুসান ইয়ারবেস নু হামলা মাঞ্জা তো এনেন বড়াই মাল্লা কামন ভগবানকে আশীর্বাদ দু নামে নামে ধর্মে বেলাসু আশীর্বাদ দু সূর্যদেবাসে আশীর্বাদ দু তামে নেন একা বি কেন নালখু কামালকান নেন গুলমার সেক্টর নু রাজকান ধর্মে বেলাসেন সৌবাকেন তানে প্রার্থনা কামালকান এমহে নেন একা সান রালান নেমে বি চাহে এঙ্গে টিম বি চাহে এমে যেতকি আলা রাত্রে ইন্দেরি মামান্না তা ইন্না বহুত গুড়ে রাচা আউনটা নে ফার্স্ট ফায়ারিং কামকাচার গুলমাল নু আসি আসি নামে কুণা তাঙ্গে নামে বি তেঙ্গা চালান আজ ফার্স্ট স্টার্ট কাম কাজ দীপক কিষাণ বলিকি নামে।

0: विक्रा हस्तास तंग इस्पात दागे नामे सोर मल्ला बारू आज फास्ट फायरिंग काम चिका चास पाकिस्तान मिया हुन तीन जाकर आराम मान जाए एम है इतकी जोर फायरिंग मान जी किचा होता ने तेंगा के मोद कांच कांच कांच बंदूक उठारो इन्ने कि रे है आर्मी जीवर मन आराम कांच कांच कांच आउस अकुन चार भाटी नो सेटल बन गया आठ पाटी ये काम ही करे आराम से बढ़िया से रालन
1: निश्चित भावे नाम कुनहात नाम हजुंता हद्दूत नामे हज्जुगे लगन नाम जिया चियागे लगन भी नाम तियार अतलदात नाम खाली नालखुन अंदात हज्जू चढ़दात आरु ई चासबास काम दात हेतकी मान ली नाम देशर लगन भी लड़दात नाम लड़ुआ जातीत भी नामे हद्दूगे लगन नामे मान देश गे लगन नामे समाज गे लगन नाम जिया चियागे लगन भी तियार मानदात आउ आ कत्थावन निम निमे जियानु घटा बचकादार निम विभिन्न भिन्न जगह के केरकादार आरो नामे देश गे लगन देश एकाने गिरी सुरक्षित रो देश ता नामे आलार एकाने गिरी ठीक हिसाब नुर आदगे लगन निमे जेन परिश्रम राचा निश्चित भावे नामे संप्रदाय नामे इदान याद इयर बरना पीढ़ी के लगन आरो निमटा बढ़ी कथा तेंकर जे नामे कुणा संप्रदाय अंतार जेन कुकु गुठियार बरानार जुआन जुआन कुकु गुठियार बरानार आरि भिन्न भिन्न चाकरी संगेन इ जेन मिलिट्री चाकरी अतली आदगे उनटा महत्व आती आबन भी बुझना कथा आरो जेहेतु नाम परिश्रमी आलात कुणा संप्रदायर गे आलात परिश्रमी आरो ताकतदार भी आरो नामे मनोबल भी बहुत माने ताकतदार रही नाम केभे भी पचघुचा मालची दात तेंगनार आलार जे आदिवासी कुणार जेते सरल निष्कपट बानार नाम जेतकी सरल हेतकी रागी भी हेतकी ताकतदार भी आर नामे मन जदि एकावन भावचत आदान कामत ही कामत इबड़ार नेखे क्षतिमा कामनार किंतु नामे कुणा संप्रदायर के मियाँ का नामे देश गे आलार के मियाँ जदि नेक जदि होने नुकसान माने काम के लगन चेष्टा कामर होले आगे जवाब चियागे लगन भी ताकत इनार नामे कुणा संप्रदायर के चो हाँ गुठियार आय कामला आ कथा निम कामचकादार हेले अंटा कथा निमेस्ती फिर आहागे लगम नेम चाहम जे निम पद्दानु जन मंचकार पद्दानता माने जेन अन्ना मोहनांती बड़का मंचकार তারপরে ভিন ভিন জায়গা কে নিম কেরকাদার বিহার কেরকাদার আসাম কেরকাদার ইয়া নিম
0: জম্মু কাশ্মীর
1: জম্মু কাশ্মীর কেরকাদার ভিন ভিন জায়গা নু কেরকাদার আর জায়গা চেঞ্জ মান কি তাঙ্গে সঙ্গে সঙ্গে যে নাম ভিন ভিন জায়গা নু আসাম যে বরফ খাতরা লিয়া ইয়া যে গরম তা ইন্নে আউ ভিন ভিন আলার গেল সাঙ্গন ভিন নিম রাজকাদার তা হু বকেন নিমা এক্কানে লাগা লিয়া কায় যে নেন আড়পানু রাজকান পদ্মনু রাজকান বকেন ইন্নে হিসাম রালকান আকুন ইন্নে জায়গা নু মানে বরফ খাতরালি জায়গা নু রাল দাম তা একানে একানে কষ্ট মাঞ্জিকিছে নিমা
0: কষ্ট তো আজ্ঞা বন্ধু ভিটের বহুত তানে মাঞ্জিকিছি জীবন বহুত কষ্ট তানে কেতলে কেতলে তানে যেতলে নগাঁ সেক্টর নু রাজকাম বাকেন অনিন্ধরগে আট ফুট ন ফুট দশ ফুট জায়গার তানে বরফ খাতরালিয়া উদান যেতলে পোস্ট বন ক্লিয়র কাম এ খাতরে তাঙ্গে টাইমিং চব্বিশ ঘন্টা ভিতরে মানলে তানে রাশন পত্র মান্ডি তিহাল অন্টা জায়গা নু রেডি মানি ফের আমু অন্ধরা এই খাতরে হু বাকেন বরফ পিগলে কি তানে মান্ডি তিহাল আর নিজের রেডি গেলাগে নিজের কাপড়া নোনা গেলাগে কামা এই খাতরে তা হু বাকেন সরকার বড়িয়া যোজনা অন্টা ই কিচা অন্টা ভুখারি বানার ভুখারি চিকাচার আর তি ইসুং বারি ইসুং উদান নেম নিজে চেড়দাম মাল্লালে তানে খচড় দূরিয়ে তানে চেড়তা বানা যেতে হানি গ্রীষ্ম সিজন বারি তানে ই মে জুন আকুন সিজন আতলে ই সিজন নু তানে পুডি কি তিন তানে খচড়তি ঘোড়াতি চাড়া বানার মানে পোটর বানার পোটরতি চাড়া বানার আর যদি তামে দূরে যদি আর্গ যেতকি তানে লিমিটরে অন্টা পোস্ট গিয়ে এতকি যেতকি লিটর তা এমন বি কেতেবেলে কেতেলে চেড়তানার নিজের রাশন পত্র অন্ধরাগে লাগলো হ্যাঁ তো হুসানি অন্টা পোস্ট তানে দূসরা পোস্ট যেতে কালা বাকেন যেতে বরফ খাতির সাংে সাং হুসান রেডি ক্লিয়র কামাই খাতির তাঙ্গে পাবু গুঠেন রেডি কামাই খাতির তাকে যেতে লড়ে মানো যদি মানলালে তা পাকিস্তান আরগর কর অন্টা পোস্ট বোন ক্যাপচর কর অন্টা পাড়া লেখার ইয়াটা দুই ঘর ইয়া দুই ঘর হুন্নে দুই ঘর হুন্নে রানার তানে অলগা অলগা তানে একাত্রা মোটর পোস্ট একাত্রা এইটি ওয়ান মোটর একাত্রা ফিফটি ওয়ান মোটর একাত্রা এমএমজি একাত্রা সিএমজি ইএমজি হুন্নে অলগা অলগা তানে র এজিএল তো হুদগেন বাঁচাবাকে লাগান হু পাবু বোন সাংে সাংে ক্লিয়ারেন্স কামায় খাতরে
1: টপ নাল খুদু গুটি আরেকটা কথা যে হু যেন রালকার বাকেন নিমে একানে কেন মানে যোগাযোগ মানি যে হাসান আতলনার হাসান আতলনার হাসান আতলনার নিমে একানে কি নামে যোগাযোগ কামদার নিমে তিয়ার কামদার নিমে প্ল্যান গুটি
0: আইয়া জামাতিন কমিউনিকেশন বহুত কমিউনিকেশন ফেল মানজি কোন গরি কোন তানে লড়াই ফেল দু বানার আর কোন যেন নামে আকুন যেন মানজা আকুন যেন লড়াই যেন মানজা যে আকুন অপারেশন সিন্দুর মাঞ্জা নামে সব সব সবুনু পহলে নামে তানে কমিউনিকেশন বনে ইয়ার তামে যেকা আসান কমিউনিকেশন তামে নামে দুশ্মন দেশ নু একা একা আসান রাচা হুদান পহলে তানে রাডার বন তানে ক্ষতিগ্রস্ত কামচার তব যাইকিরে তানে তামে সকসেস মজা তব যাইকিরে তানে আটশোটা

0: ঠিক ঠিক
1: হ্যাঁ
0: তা নিমে বি ওটা বড় এটা এক্সপিরিয়েন্স আসলি মানে ফরেন কি মানে বিদেশ কি বিকার আর নিম নিমে চাকরি জীবন ফিরকির কাদার আউ বড়িটি কথা মানজা যে নিম এতকি চাকরি কামচার হলে বি নামে কুহার কি যেন ভাষা সাহিত্য সংস্কৃতি আতলি আন্নু হি নিম সামিল মানালদার আউ নামে আলার যেনতাকি ফের নামে আগলিগে কর আ কথান বি নিম তেঙ্গালদার তা যা হই না বার্ষকার আর নিমে নিজের জিয়ান্তা যেন এক্সপিরিয়েন্স আতলি যে মিলিটারি বদ একা নেদু আউ আন্নু কেরকুন নামে এদের ফায়দা আতলি নাম যেতের তা ওনালার মহানার আর যেতের ইনে সাংসারিক জীবনযাপন কামালার কিন্তু বাড়িটি অবদান যে নাম নিজের দেশকে লাগান নিজের মাটিকে লাগান নাম সবুলে যে তিয়ার মানিকি আতলাত আদাত বাড়িটি জিনিস আদার নিম কামচকাদার আর নিমে ওটা বাড়িটি কথা এমা বি ভাল লাগিয়া যে নাম যাহা বি মান্না মিলিটারি নালখুবন কামনা কথা বলিকি নিমটা যে আহ্বান চালার আদার আমি কুহা সম্প্রদায়ের গিয়ে যে জহার আতনার তা নিশ্চয় হেজর ভাবর আদান নাম আশা কামত আর তামে পাড়া পাটকিনু কা তামে পদ্মানু চাহানু যেতকি ভি আতনার জহার গুটি আবড়ার ভি ই কথান তেঙ্গর তাকি তাম হি ইনু সামিল মানাঙ্গর আর নাম যেতে কঠা হেকরি অন্টা হেকরি যদি চালর থেলে নাম নামে ভাষা সাহিত্য সংস্কৃতি বন নিম যেন তেঙ্কার আগলি হওয়া আঙ্গত আর নাম মজবুত হেকরি ই দেশ গিয়ে লাগান সেবা ভিকা মাঙ্গত আর নাম খান্টি কুহাত বলিকি নাম গর্বিত ভিমানাঙ্গত
1: গর্বিত ভিমানাঙ্গত
0: ধন্যবাদ ইনা নিম বার্ষকার দুই পদ
1: জয় মানে ধর্মে কুহায়র
0: জয় ধর্মে
1: জোহার আজ্ঞা
0: জোহার জোহার জোহার
2: শুনিলে কিষান সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার কার্যক্রম মাকা পুপু ঝকা ঝকা প্রযোজনা এবং উপস্থাপনা সন্তোষ পিং।
3: শুনন্তু এক বিশেষ সূচনা, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্কঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষার পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করিপারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে, আগ্রহী প্রার্থী অবা প্রার্থিনী সাদা কাগজের নিজের নাম ঠিকনা শিক্ষাগত যোগ্যতা বয়স জাতি ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com রে আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদনপত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটো কপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টঙ্কা এবং শতকড়া 18% GST সহ মোট 266 টঙ্কা কেবল NEFT অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086175257 আইএফএসি কোড SPIN 00005 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086175257 আইএফএসি কোড SBIN 00005 আবেদন পত্রের ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু

0: ভারি কষ্ট হচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার পাদ খসিকি জখম হয়ে যায়। কেমিতি খসিলা?
1: রুম পছপটে দিয়ে যে বারান্ডা সেপটক যাই সেই পাহাচে চড় চড়।
0: মানে মানে যে বারান্ডা শিলা দেবী রুম আড়ক যাই সেই বারান্ডা? আপনার সে বারান্ডা পাহাচে চড়ুলে কী কন শঙ্খবাবু?

0: স্যার,
1: হ্যাঁ, বয়সে কে তেহলা?
0: 24 স্যার,
1: দরমা
0: 3,800
1: ডেঞ্জারাস, ইয়েস। আচ্ছা শঙ্খবাবু,
0: স্যার
1: আগুরু এমিতি কেবে পাদ খসিছিলা?
0: থরে স্যার, 15-16 বর্ষ বেড়ে,
1: হ্যাঁ,
0: সেতেবেলে ভারি কষ্ট হতিলা।
1: ইরেলিভেন্ট ইরেলিভেন্ট জুভেনাইল, মানে পিল্লাড়িয়া, হিসাবরে যায়নি। এথরটা কিন্তু ডেঞ্জারাস সিগনাল, বিপদ সংকেত, হুশিয়ার। দি পাদ যাক যেমতি ন খসে, এতে ডেঞ্জারাস কোন জানন্তি?
0: কোন স্যার,
1: গোটে পাদ খসিলে ভারি কষ্ট হুয়ে, হেলে দি পাদ যাক খসি গলে ভারি আরাম লাগে। মতে যেতবেলে 22 বর্ষ, সেতবেলে মোর বি এমতি পাঁচ চড়ু চড়ু গোটে পাদ খসি যাইতলা, ভারি কষ্ট হেলা, ছোটেই ছোটেই চাললি। কিন্তু 27 বর্ষ বেলে যেতবেলে দুইটা যাক পাদ খসি গলা, সেতবেলে মু চারিআড়ে খালি ডেই ডেই বুলিলি। আ
0: বুঝিপারলিনি স্যার, মানে আপনার গোটায় পাদ খসি যাবার ছোট ছোট চাললে, হলে দি পাদ খসি যাবার
1: কিন্তু মাত্র 10 মাস, ওনলি 10 মন্থস, তারপরে সব খতম। সেইটিপাই সেই দিন মু পাদ দুইটা কু হরদম জগিছি, টিকে খসিবা মতলব দেখিলে সাঙ্গে সাঙ্গে জবত। মতে বর্তমানে 37 হয়েগলা, নো প্রবলেম। সেইটিপাই মিস্টার শঙ্খ, আপনার যেটি পাহাচ দেখবে সেটি কেবে চড়ি যাবে নেই, হুশিয়ার।
0: নাই স্যার, তো সবু পাহাচরে।
1: শাট আপ শাট আপ, লিসন টু মি। পাহাচ গুড়া ভারি বজার জিনিস, আপনার এমিটি মজার টাণি নিয়ে যাবে যে আপনার হঠাৎ গোটিয়ে সুন্দর রুম ভিতরে পৌঁছবে, আউ তা ভিতরে দেখবে গোটিয়ে সুন্দরী ঝিও, ইয়ং এন্ড বিউটিফুল, মানে সুন্দরী আউ যুবত। তারপর তো সবু বিপদ হয়ে যাব। মিস্টার শঙ্খ
0: স্যার,
1: আপনার কবিতা লেখন্তি এই প্রেম কবিতা?
0: নাই স্যার।
1: গুড গুড, জম্মা লেখিবে না। মোর গোটে সাঙ্গর এমতি পাদ খসি যাইতলা, সে সেইথুরু গুড়ে লেখুতলা, বেলে বেলে মতে আসি জন্মপন্ন প্রিয়া প্রিয়া কোন সবু কহুতলা। 2 বর্ষ পরে দেখিলি লম্বা দাড়ি রখি, ফটা জামা পিঁধি রাস্তায় বুলুছি, গঞ্জেই টানুছি, বিচারা।
0: নাই স্যার, মোর সেমতি কিছু হব না।
1: নো নো, সেমতি সিওর হবে নেই। শিলা দেবী সুন্দরী আর যুবতী, আর আপন মানক প্রি যুবক মানক পদ মানে ভারী বেহিসাব। ওকে চালিলি, কুইক রিকভারি, শীঘ্র আরোগ্য লাভ কর।
0: মলমটা কোঠি রহিলা কে জানি,
2: আসু আসু যাই সারলে
0: কি গঙ্গাধর। আচ্ছা বাবা শুনল, তুমি যেতবে সার উপর তালা রুম কু উঠুছ, পাহাচের উঠুছ তো?
2: হ্যাঁ তো, কোন হল?
0: নাই নাই নাই নাই নাই, হুশিয়ার হুশিয়ার, বুঝিল, পাহাচ গুড়া ভারি বজ্জা জিনিস, আউ যাব নাই।
2: আউ যাবি নাই?
0: না।
2: তাহলে কেমিতি যাবি?
0: নন্দ বাবাঙ্কু পচারিব, সিয়ে বতেই দেবে, বুঝিল। ও
2: বুঝিলি বুঝিলি, আপনক রুমরে বি প্রবচন সরি গলাণি, তাহলে আর পট ভড়াটিয়া নারু বাবুঙ্কু কহিলে মুন্ড ঘুরেইবাটা ভালো লক্ষণ নুহে। হউ হউ মু যাই, তরকারি কোণ হব বুঝিবি, থরে সীতার ধরি বসি গলে না পুরা গোটে বজেই দেবে।
0: এলে বাবা গঙ্গাধর শুন, পাহাচ চড়ি যাব নাইটি, নলে তম ভাগ্যের বি লম্বা দাড়ি আউ ফটা জামা।
3: কোণ শঙ্খ বাবু, প্রবচন শুনি সারলেনি নিশ্চে?
0: ও নারু বাবু, আস আস আস, আপনকর কুয়াড়ে ভারি মুন্ড ঘুরাউছি, প্রবচন বি সেথিপাই হেই সারলানি।
3: হেয়া পরা কোন মিস্টার নারং ভৌরীরে পড়ি গলে কি? হুশিয়ার, ভালো লক্ষণ নুহে, মুন্ড আহুরি চক্র পরি ঘুরিব, পাদ আহুরি ভিতরকু পশি যাব। পাগল, বুঝিল শঙ্খ বাবু, পাগল।
0: ও শৃগাল, লাঙ্গুড় কটা শৃগাল,
3: মানে মানে পাগল আর শৃগাল। ইয়ে শঙ্খ বাবু, সে দক্ষিণ পট রুম্রে যে ঝিওটা 2 মাস খণ্ডে হল আসি ভড়ার রয়েছে, তুমি তাকে দেখিছ?
0: ও শিলা সাবত, হ্যাঁ থরে আধে দেখিছি।
3: আরে বা, ইয়ে না ভাবি জানিগলনি টি, ঘর মালিক তাহলে ঠিক কৌথিলে।
0: হ্যাঁ তাকে দেখি তোমার কুয়াড়ে মুন্ড ঘুরি গলানি।
3: ইয়ে বুঝিল শঙ্খ বাবু, আম দাদাঙ্কর গোটে কলা মুহি বুড়ি মাঙ্কিড়ি থিলা, টিকে পাখুকু গলে খিঙ্কারি হব, ইয়ে ঝিওটাকু দেখি দেই মোর সেই কথা পরা মনে পড়ি গলা।
0: কোন খিঙ্কারলা? তুমি কাই তা পাখুকু যাউথিলো?

0: বাজারে বিজ্ঞাপনটা দিয়ে দেবে কি? স্বামী দরকার, উচ্চতা 3 ফুট 3 ইঞ্চ, মোটেই 55 ইঞ্চ, ওজন 85 কেজি, নিশা নথিলে ভল, কিন্তু থিলে বিনা অনুমতিরে মোড়ি পারিবে না।
1: বিনা অনুমতিরে মোড়ি পারিবে না?
0: মু জানিছি আপন জম্মা বরদাস্ত করিবে নি, জনে কিন্তু আছেন সে নিশ্চয় করিবে।
1: কিয়ে কিয়ে সে কিয়ে সে লোক
0: গুপ্ত স্বামীক না কোন কোয়া যায়? হ্যাঁ,
1: ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝিলি বুঝিলি, সেই রাস্কেল শঙ্খ সারু তো? হ্যাঁ, আরে সেইটা পরা গোটায় বিল্ল কুয়া, সেইটার দেহরে পড়ে মাংস নাই, সেইটা আপনার কি স্বামী হব? মু বক্সিং ফক্সিং করে মো দেহকে কেমতি টনছন করে রাখিছি আপনার দেখুছেন তো, সেইটা এটি আপনার মিঠা মিঠা কথা কউছি, হেলে বাহারে আপনার যে বদনাম করছি না।
0: সতরে? ও ভেরি ব্যাড।
1: কিন্তু আপনার সেই জমা ব্যস্ত হবে না, তা কথা মো উপরে ছাড় দিও, আরে যদি সেমতিকা কথা কইবার শুনিলি তাহলে সেইটি মু তার গোটে এমিতিয়া দুর্ঘটনা করে দেবি যে
2: শিলা দেবি।
1: কে বা কে ডাকিলা?
2: শিলা দেবি খোলন্তু।
1: শিলা দেবি, এটা সেই সেই স্কাউন্ডেল, এটাকে ধক্কা, খালি ধক্কা, একদম দুয়ার পাখরু ধক্কা, এটা আপনার চুটকি মুন্ডি ফুটকি মুন্ডি কুচি
0: মতে?
1: হ্যাঁ, কবাটটা খোলি দেই তা মুন্ডটা কু ঝুঁকাই দিওন্তু, সবু মানি জীব মু বরং ইয়ারি।
0: না না না না,
2: শিলা দেবি
0: জমা জমা সে ভুল করিবে নি, জমা সে ভুল করিবে নি, জানি পকাইলে শঙ্খ হাল্লা করে দেবে। আপন বরং গোটে কাম করন্তু, এই যে পছপট পাচিরি নেই পড়ান্তু, মু তাঙ্ক কথা বুঝুছি।
1: পাচিরি নেই? আগে সে পাখর তো সফেই নালিটা মানে ভারী অপরিষ্কার হইতিব, মো দেহ তো একদম নানা স্থান হইযিব। আগে
0: দেই পারিবি নি বলে ডর মারছি নিশ্চয়?
1: না না না না না, মু ডরু নি, যায় মু ডরু নি, জরুর দেই পারিবি, হেলে কথা কোন কি সেপটা ভারী অপরিষ্কার তো তো।
2: শিলা দেবি, শিলা দেবি, মু শঙ্খ সাহু।
1: পড়বা শঙ্খ সাহু, মু জুয়াড়ে গলে সিয়াড়ে যাই পৌঁছি গলা রাস্কেল।
0: নার বাবু প্লিজ চলতে যাঁতু না।
1: হাও হাও গলে গলে নিয়াই তো শুনতু, আপনকে তো মুন্ডকে ঝুঙ্কাই পকাইবে, ঝুঙ্কাইবে যেমতি লন্ডা হয়ে যাব, যদি সে পঙ্ক কাদুয়ে পড়ি গলে না। হাও হাও রে শঙ্খ সারু, মোর যদি কিছু হয়ে যাইছি না তোর এমিতি এক দুর্ঘটনা করে দেবি যে দেখিবু র।
2: শিলা দেবি, শিলা দেবি,
0: আরে শঙ্খ বাবু আপন পুনি থরে
2: ভিতরকে চালাতো, ভিতরকে চালাতো, চালাতো, মু কবাটটা দেই দউচি, বারাটা পারা মাতিছি, পছি আসিব কতবেলে, গলানি সেইটা সেই বাটরে, এ ঠিক আছে ঠিক আছে, মানে যে গন্ধ কাদুরে বাটর বাটর ঠিক হইছি, সে রসকল কো ঠিক হইছি, আউ দিনে আপনক পাখ বসিও নাই।
0: আপন বি তো সেই বেটে ডিং তনছন দিশচন্তি।
2: শিলা দে এটা এটা এটা
0: এটা এই প্যাকেটটা পুনি কোন? না বাবা, না না, আও প্রেজেন্টেশন প্রেজেন্টেশন নুয়ে
2: দেখ না দে।
0: আরে এটা তো গোটে লফাফা, কি সুন্দর বাসনা হইছে, এ কোন আছে আ ভিতরে? ও নাইস আ নাইস, মো পাই এতে চিঠি
2: আউর ছিলা, আউর ছিলা যায়, এলে এটু যাই লুগাপাটা বদলে সাফা সুতরে হই আসু আসু।
0: দেখুন তো কালি সকালে, মানে কালি সকালে ইয়াকু সব মু ছাত উপরে বসি পড়িবি, কোন কোন জিনিস শঙ্খ বাবু
2: পড়িছ তো
0: সতর, কোন আপন মতে এতে ভালো পাউছি?
2: ছিলা দেবি কোন কহি মো মন কথা মু আপনকু।
1: ছিলা দেবি
2: পুনি এইটা গোটা কি মানুষ কো ভালরে দীপদ কথা কই দেবে নাহি, ও
1: দেবে
2: সেই স্ক্যান্ডেলটা সেটা পুনি আসি পৌঁছি গলানি, তারপর মতলব কিছু ভালো জানা যাও নাই, আউ মো জুয়াড়ে গলি মো পিছা জমা ছাড়লা নাই। আউ শিলা দেবি তাহলে মু গনে থরে জিবি, মানে সেই বাটে নাই নাই নাই, থরে সিনা সমালি গলি আউ পারিবি নাই, নাই লো বাপা এথর নিশ্চয় মো গড় হাত সব ভাঙ্গি যিব। শিলা দেবি মতো টিকে ইয়ারি ভিতরে ইয়ে খট তলে কি আলনা ভিতরে।
1: শিলা দেবি খোলন তো জলদি, মু নারু।
0: এ শঙ্খ বাবু, নারু বাবুকে সরটা কেমতি কড্ডা শুভুচি কাই কি
2: শুভুচি যায়, হেলে পাচিরিটা ডেইবাকু পারে সাহস হউ নাই,
0: সাহস হউ নাই, তাহলে পাচিরি ডেইবে নি
2: নাই,
0: ইয়ারে ভিতর রইবে। ঠিক আছে, কিছি দুর্ঘটনা হলে মতে কিছি কইবে নি, মু কই দউচি।
1: শিলা দেবে সেটাকে জম্মা ছাড়বে না কই দউচি,
2: খোলন্তু। নাই নাই নাই, মু যাউচি যাউচি যাউচি যাউচি, হে মা বরুণাই, মা সমলেশ্বরী, মা মহামায়া, মা লো এ কাদুয়া পঙ্কর মতে উদ্ধার করি সেইটাকে মাটি দেলো।

0: স্যার স্যার স্যার
1: আরে শঙ্খবাবু, নারুবাবু, গ্রেট মর্নিং, আসন্তু আসন্তু বসুন।
0: স্যার স্যার, মো ছাতি কি গোটা গুলি মারি পারিবে স্যার? দুখার মো ছাতিটা ফাটি যাও কি
1: কাই কাই
0: কি বন্ধ হইছে বা
1: কিছু ওটা গুরুতর কথা বলে লাগুচি।
0: কোন গুরুতর? ভারী গুরুতর কথা স্যার, ওটা দুর্ঘটনা হয়ে যাইছি।
2: শিলা দেবী নাহান্তি স্যার, তাঙ্ক রুম রে তালা পড়িছে।
1: ইজ দ্যাট সো? সে রুম রে নাহান্তি? ভেরি ব্যাড, ভেরি সিরিয়াস।
0: তাকে বতে কাই কিডন্যাপ করে নিয়ে যাইছি স্যার।
1: কিডন্যাপ করে নিয়েছি? তাহলে তো পুলিশ কু বি যিবা কথা।
0: তাঙ্কর স্যার, মো সঙ্গে কালি স্যার রাতি 2টায় উগ্রেশ্বরী মন্দির পছটে স্যার দেখা করিবার থিলা। সেউটা আমি বলাঙ্গীর যাইতাম তো স্যার বা
1: কিন্তু বলে নাই। ইজ নট ইট? তারপরে
2: সেই মন্দির কো রাতি অন্ধারে যিবা বাটের হুয়ে তো কেই
0: গুলি মারদেবে স্যার, ইয়ে দুঃখের খালি করি হয়ে যাচ্ছি, খালি করি হয়ে যাচ্ছি। আপনার মনা করলে সাংরে মোর প্রেম হয়ে যাই মোর প্রেম হয়ে যাই মোর প্রেম হয়ে যাই মানি যা রে মানি যা নারু গারু তুমি বি সাংরে ঝামেলা করুথল বলে সার মানি যা। স্যার ক্ষমা করদেবে স্যার, আমাকে ক্ষমা করদেন স্যার, জলদি কিছু করন্তু, জলদি কিছু করন্তু।
1: ইয়েস ইয়েস, জলদি কিছু করিবার কথা, ভেরি সিরিয়াস ম্যাটার পড়ে লাগুচি। এটা খালি কিডন্যাপিং নয়, ওটা মর্ডার কেস বি হই পারে।
0: মর্ডার কেস? হ্যাঁ মর্ডার কেস বি হই পারে, মানে মানে শিলা দেবীকে গেই মর্ডার বি করি দেই পারি তাহে স্যার। তাহলে আপন বি মতো মর্ডার কর দিও তো স্যার, মু আউ বাঁচি নাই।
1: আচ্ছা শঙ্খ বাবু, নারু বাবু, আচ্ছা আপন মানে কালি রাতিরে আমরে হত্তা ভিতরে কিছু ঘটিবার দেখিছন্তি?
2: নাই তো স্যার, আপন দেখিছন্তি?
1: কালি রাতি গোটা বেলে মু দেখিলি।
2: কোন দেখিলে স্যার?
1: দেখিলি কেহি জনে স্ত্রী লোক ইয়া ভিতরু বাহারি বাহার কু গলে।
0: সে কলা শাড়ি পিনথিলে টি স্যার? তাহলে স্যার সেই সেই স্যার?
2: নাই স্যার, নাই স্যার, সে নালি শাড়ি পিনথিবে।
0: তুমি দেখিছ সে নালি শাড়ি পিনথিলে? মাঝে খালি ঝামেলা কর দাও চো।
2: তুমি দেখিছ সে কলা শাড়ি পিনথিলে?
0: তুমি দেখিছ সে নালি শাড়ি পিনথিলে?
2: সাতা
0: ইউ সাকা
2: ইউ সাতে।
1: নারু বাবু, শঙ্খ বাবু, ভেরি সিরিয়াস ম্যাটার, ভারী গুরুতর কথা, একদম সাইলেন্স।
0: স্যার একদম সাইলেন্স, নরু বাবু একদম সাইলেন্স। তারপরে কোন হলো স্যার? তারপরে
1: তারপরে তারপরে সে গলে যে আউ আসিলেন।
0: আউ আসিলে নাই,
1: নাই
0: আউ আসিবে নাই স্যার।
2: ও শঙ্খ বাবু
0: স্যার, তারপরে
1: তারপরে কোন হলো মু কই পারিবি নে, মো স্ত্রী কই পারিবে।
2: আপনক স্ত্রী? মানে মানে মানে আপন কোন ইয়া ভিতরে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভিতরে মু বাই পড়িছি, রেজিস্ট্রি ম্যারেজ।
0: আপন ইয়া ভিতরে বাই পড়ি জানতি? হরি হরি হরি হরি, ই আমুকু এত কথা কহু কহু, এত উপদেশ দউ দউ, আপন নিজে যাই স্যার স্যার স্যার, তাকে টিকে ডাকন্তু, আমি টিকে দেখিবু, তাকটো শিলা দেবীঙ্ক কথা টিকে শুনিবু, মনটা ভারি উচ্চাট হউছি, ডাকন্তু স্যার টিকে ডাকন্তু।
1: হউ হউ, তেবে ডাকুচি। আরে শুনুছ? শিলা, এমানে হচ্ছন্তি আমার ভড়াটিয়া বন্ধু, এমানকু চিনিথিব নিশ্চয়?
0: বারিপদা ভুয়া, মুন্ড বোলা রোগ অছি, মোর পাদ খসিবা রোগ অছি, সে বাবু রাতি 2টার অন্ধারিয়া তোটা দেখি হাওয়া খাইয়াকু যাঁতি, মু মোর যাত্রা করিয়াকু যায়। হেলে স্যার, হেলে স্যার, গোটায় কথা পচারিবি, আপনকর এই যে দুর্ঘটনাটি ঘটি।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজির যুবাণী কার্যক্রমকে আপনার অনেক অনেক স্বাগত ও অভিনন্দন। আজ কার্যক্রম উপস্থাপনার মু আপনার যুবসাথী অর্চিতা পাঢ়ী। তবে শ্রোতা বন্ধু, আজ আলোচনা করা আন্তর্জাতীয় সংসদীয় দিবস বিষয় এবং আন্তর্জাতীয় গ্রহাণু দিবস বিষয় এবং মনোরঞ্জন শুণবা কিছু গীত। তবে শ্রোতা বন্ধু, প্রথমে গ্রহাণু মানবজাতি বিপদ অটে কি সুযোগ অটে এ বিষয়ে জাঁয়া আসন্ত শুণবা ওমকার প্রসাদ বরাইঙ্ মুখর কিছু বার্তা।
1: শ্রোতা বন্ধু, গোটে কথা কুহতু তো, আপনার মানে রাতে কেবে নিজ ঘর ছাত উপরক যাই খোলা আকাশর টিকিয়ে শান্তি চাইছেন কেতে সুন্দর দেখা যায় না? এই তারা ভরা আকাশ এতে শান্ত এতে শীতল, কিন্তু আপনার জাঁয়া আশ্চর্য হবে এই শান্তি পছরে গোটিয়ে বহুত বড় রহস্য খেলা চালছে। আজ আমি উড়ন্তা পথর মানক বিষয়ে কথা হওয়া। আমার আজির প্রসঙ্গ হচ্ছে গ্রহাণু বা আস্ট্রয়েড। মানবজাতি এক বিপদ না সুযোগ? আমি সাধারণত রাস্তায় যাওয়া বেড়ে ছোট পথরটিয়ে পড়িলে গাড়িতে ব্রেক মারি দেউ কিংবা ইউটর্ন মারিকি পড়াও। ভাবন্তু তো, যদি আকাশর পাহাড় আকারে পথর আম আড়ক মাড়ি আসে অবস্থা কণ হব? আপনার মানে খবর কাগজরে বা টিভি নিউজরে নিশ্চয় শুনেছে যে সাবধান, আজি রাতে পৃথিবী পাখ দিয়ে যাব এক বিরাট গ্রহাণু। এহা শুনিলা মাত্রে আমি মনরে টিকে ছনকা ফসি যায়। ভয় লাগে, কালে আম উপরে পড়িযিব কি? সিনেমারে তো আমি দেখিছু কেমিতি মহাকাশর পথর খসিলে বড় বড় সহর ধ্বংস হয়ে যায়, কিন্তু কোন সত্যরে এইগুড়িক খালি আমপাই বিপদ না? এহা পছরে আমপাই কিছু বিশাল খজনা বি লুচি রয়েছে। আসন্তু কোনসি জটিল বিজ্ঞান ব্যবহার নকরি বহুত সহজ ভাষায় এহাকু বুঝিবা। শ্রোতা বন্ধু, প্রকৃতরে গ্রহাণু কোন জানিছন্তি? এহা আসিলা কেউঠু? এহাকু বুঝিয়া পাই গোটে খুব সুন্দর এবং ছোট উদাহরণ নেবা। ঘরে যেতেবেলে মা রুটি বেলন্তি দেখিথিবে সবু রুটি গোল গোল তৈরি হয়ে সারিবা পরে শেষরে পাত্রে টিকিয়ে অটা বলি পড়ে। সেই বলকা অটাকু নেই কোনসি গোলাকার রুটি করা যাই পারে নাহি, তেণু তাহা সেমিতি এক অসজড়া পিণ্ডুলা হয়ে রহিযায়। বাস, আমার এই গ্রহাণুগুড়িক হেউছন্তি সেই বলকা অটা বলি। আজিকু প্রায় 460 কোটি বর্ষ পূর্বর কথা, যেতবে আমার সূর্য পৃথিবী এবং অন্যান্য গ্রহ মানে গঠন হেউতিলে সেতবে কিছু ধূলি গ্যাস এবং পথর খণ্ড একাঠি হয়ে কোনসি গ্রহর রূপ নেই পারিলে নাহি। সেই বলকা ও অবশিষ্ট পথর খণ্ডগুড়িকু হি আমি গ্রহাণু বলি কহুছু। এগুড়িকর কোনসি নির্দিষ্ট আকার নথায়, কিন্তু আলু ভলি তো কিয়ে বি চীনাবাদাম ভলি। এগুড়িক মুখ্যতঃ মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ মঝিরে থিবা এক বিরাট রাস্তায় সূর্য চারিপটে ঘুরি বুলন্তি, যাহাকু আস্ট্রয়েড বেল্ট কুহাযায়। হলিউড সিনেমারে আমি দেখু যে মহাকাশ যানগুড়িক এই রাস্তায় গলা

6টা বাজি 10 মিনিটে কিশোর সংসার কার্যক্রমে শুণবে আম বিদ্যালয়। এই কার্যক্রমে স্কুল ক্যাম্পস বালিকা বিদ্যালয় মুঙ্গাপড়া ক্ষেত্রাজপুর সম্বলপুর। 6টা বাজি 30 মিনিটে এফএম মহানদী যোগে শুণবে লন্ডনে হওয়া থাকা মহিলা আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকপ 2026 প্রথম সেমিফাইনালর দ্বিভাষী অফটিউব ধারা বিবরণী রিলে করিবু আকাশবাণী দিল্লি কেন্দ্রু। এবং আম পরবর্তী কার্যক্রমগুড়ি নিউজ অন এয়ার মোবাইল এপ যোগে আপনার অবিরত শুনেপারে। 6টা বাজি 55 মিনিটে আকাশবাণী কটক কেন্দ্রু প্রসার করিবু আজির প্রসঙ্গ। 7টা বাজি 25 মিনিটে সম্বলপুরী গীত। 7টা বাজি 30 মিনিটে কৃষি সংসার কার্যক্রম। এই কার্যক্রমে চাষী প্রশান্ত ভঞ্জঙ্ক সহ সাক্ষাৎকার। 8টা বাজি 2 মিনিটে ওড়িয়া আলোচনা বিকাশ ও বিশ্বাসর 12 বর্ষ এই বিষয়ে কহিবে প্রফুল্ল কুমার পণ্ডা। 8টা বাজি 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে শুণবে পখাওয়জ বাদন মট্টতাল উপরে আধারিত পরিবেশণ পণ্ডিত অর্জুন সেজওয়াল সারঙ্গীরে সহযোগ করেছেন পণ্ডিত অনন্ত কুটে হারমোনিয়মে পণ্ডিত তুলসীদাস বোরকর। 9টা বাজি 30 মিনিটে লোকগীত কার্যক্রমে শুণবে কৃষ্ণগুরু ভজন পরিবেশণ অহল্যা ডাঙ্কো এবং সাথী। 10টা বাজি 2 মিনিট

শ্রোতবন্ধু আপনার কার্যক্রম শুণুচার মিডিয়াম ওয়েভ 317.5 মিটার তথা 945 কিলোহর্জ এবং এফএম 101 মেগাহর্জ যোগে বর্তমান এফএম 101 মেগাহর্জ যোগে শুণত লন্ডনরে হওয়া মহিলা আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকপ 2026র প্রথম সেমিফাইনালর দ্বিভাষী অপটিউব ধারা বিবরণী রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর। শ্রোতাবন্ধু আম পরবর্তী কার্যক্রমগুড় আপনার অবিরত ভাবে নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ্রে শুনে পারিবেন।

0: বার ব্যবস্থাকে তুর্তি করবার লাগি সে জোর দিয়েছেন। বৌদ্ধ জেলার বিকাশমূলক কাম মানুষ এতকা গতিশীল আও লোকাভিমুখী করবার লাগি জেলাপাল বিভূতিভূষণ নায়ক কণ্টামাল ব্লকর ভিন ভিন সরকারি প্রকল্প আও অনুষ্ঠানর ক্ষেত্র পরিদর্শন করেছেন। ই সময়াতে জেলাপাল কর্মাপদর আও শুণ্ঠিপদর ধানমন্ডিকে যাইকি চাষীমান সঙ্গে সিধাসলখ আলোচনা করেছেন। ধানঘিনা প্রক্রিয়াকে তুর্তি করবার সহিতে মিলর মানে জলদি ধান উঠাবারকে সম্পৃক্ত অধিকারী সে নির্দেশ দিয়েছেন। খরার প্রকোপ কমিবানু সুবর্ণপুর জেলার সবু স্কুল আইবাকালটানু 10 নু 4 বজে তক ধারিজ সমিয়াতি খুলবারকে জেলাপাল জেলা শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন। আগ্রু জবর খরা ও তাঁতিকে নজরতি রখিকি সকাল পড়া লাগি প্রশাসনিক স্তরটি নিষ্পতি নিয়া যাইতিলা। আজ ই বাবদে গোটে খাস নির্দেশনামা জেলাপালঙ্কর কার্যালয় তরফু বাহারিছে। পানিপাগ রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। ইতার প্রভাবতে ভিন ভিন জাগান বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর ও কটকর কেতরা জাগান বর্ষা হয়ে যাইছে। উত্তর বঙ্গোপসাগর পাখর দক্ষিণ বাংলাদেশ সমুদ্র খনি ইলাকন গোটে ঘূর্ণিবলয় সক্রিয় রয়েছে। আইবা শুক্রবার তক উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আও ইতার আখরপাখর ইলাকান গোটে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ই বাবদে আঞ্চলিক পানিপাগ বিভাগের নির্দেশিকা ডক্টর মনোরমা মহান্তি কহিছেন।
1: আগামী 7 দিন পর্যন্ত ওড়িশারে বর্ষা রহব, প্রবল বর্ষা ইভিন অতি প্রবল বর্ষা মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা মধ্যে হালকর মধ্যম বর্ষা অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর অভ্যন্তরীণ ওড়িশা আর জেলা গুড়িক আর উপকূলবর্তী অঞ্চলের জেলা গুড়িকরে আও অনেক স্থানে বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: শেষে মুখিয়া খবর ফের গায়ে ডালুয়া ধানগিনা সমিয়াকে আইবা শুক্রবার তক পড়ালে রাজ্য সরকার। ভারতীয় স্থলসেনা মুখ্য ভাবে আজ দায়িত্ব নেলে জেনারেল ধীরজ সেঠ। পুরী শ্রীমন্দির আষ্ঠানু মূল হয়েছে মহাপুরু মানকর অনসর গুপ্তনীতি আর মৌসুমীর প্রভাবতে রাজ্যের ভিন ভিন জাগান হয়েছে বর্ষা। আজির আঞ্চলিক খবর ইনু শেষ হল। জুহার।

0: চাষ করছ?
1: মুই তো ধানটা 25 একর করছি, আর 2.5 একর ধান করি করি শস্য করি ফের ধান করে দিছি।
0: ওহো,
1: মানে গুটে সিজনে 3 ক্রপ করে দিছি।
0: বলে বঢ়িয়া কথা এটা, মানে ধান সঙ্গে সঙ্গে সর্ষো, মুগ, বাদাম আউরি বি ঘরে খাইবা লই সব প্রকার চাষ মানে করুচন, যেনটা কি বাহারু ঘিনি করি খাইবা কে না পড়ি, নিজে কলে ভল জিনিসটা করিচু বলি করি জানি বি পারবে, খাইলে বলে আত্মসন্তোষটা রহিতিছে। বলে শেষে আমার চাষী ভাই বহন মানকু কানা পরামর্শ দেবে?
1: আমার যেন লেখিলি আগ চাষ কাম যাহার কেড়ে সুখ তাহার, আমি তো চাকরি কলে বি দুগ অছি আর বিজনেস কলে বি দুগ অছি, সেতির পয়সা বুড়বার চান্স অছি, সেতির বুড়বার চান্স। আমি চাষী মানুষ মোট পরামর্শ যে মোট অনুভব তো চাষ তো আর সুখর কবার নাই না,
0: স্বাধীনতা
1: স্বাধীনতা আছে প্লস নিজের জিনিস আমি নিজে খাইল না, কাহার সকাল খেতকে দিলে কাঠিটা ধরি আমি যাইছি, মু সবুদিন উঠছি 5 বজু ব্রশ ধরমি আউ খোলা দেহে খালি লঙ্গিটে পিনছি আমি খেতকে যাইছি। তার কারণ যে দেখুন ইকো আলা চপল না পিনে গুড়ি ঢুকলা আখিলে শরীরে ভর রাখলা, দুইরে সকালের পবনটা ভর বাজলা আর সূর্যকিরণ যেন উদবা ভিটামিন এ আর ডি মু পাই, তারপরে আমার সারু যেন খোলারে কেমিতি কোন আগে আনু আমার আঁঠু দেহ গোড় ভর রহুছে। তারপরে টাউনের লোক কেন করছেন, বয়স যেতে 60 বয়স কি 50 বয়স হয়ে যাচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট কিনিকি খাওছেন, কারণ আঁঠু দরদ গোড় দরদ শরীরে আহার কমজোরি খাওছেন, কিন্তু মোর অনুমান রে মু গোটে সর্ভে করেছি যে মোর 100 লোক রু আমার চাষী ভিতরে 70-80 লোক ক্যালসিয়াম দরকার না পড়ে। তার কারণ হচ্ছে আমি যেন খরাতে কাম করছু, কেতনি কেমন খরাতে কাম করছু, ভগবান আমাকে সূর্যকিরণ রে ক্যালসিয়ামটা আমার শরীরকে দৌছে, তারপরে যেতে আমি ঘরকে আউছু ঝাড় দিয়ে বই দিলে আমাকে এসি আও না লাগবার, লাইন নাই থিলে আমি না জানি পাবার, শুয়ে পড়ছু ব্যাস অধা ঘন্টা দিয়ে নীতিটা পুরা ভল গিয়ে লাগুছে, সকালু যেতে উঠুছু আমার শরীরটা পুরা ফ্রেশ লাগুছে।
0: বলে এটা তো বহুত বঢ়িয়া মানে বার্তা দিলে আমার সমাজ লাগি, খালি চাষী ভাই বহন মান লাগি নি পুরা সমাজ লাগি বঢ়িয়া বার্তা দিলে, বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা, আজ আসি করে আমাকে এতকি কথা কহিতবার লাগি, আকাশবাণী কৃষি সংসার তরফ নু ধন্যবাদ।
1: ধন্যবাদ,
0: নমস্কার।
2: শুনলু তো?
3: হ্যাঁ নানি শুনলি, কিরি বঢ়িয়া কথা মানে কইলি।
2: হ্যাঁ দেখলু কি নাই? হ্যাঁ আর সবুঠানু কানে বঢ়িয়া লাগলা জানিছু কি নাই, ভাই যেন পাঠ পড়িছন এতকি,
3: হ্যাঁ
2: পাঠ পড়ি করি সে কাহারি ন রহি করি চাকরি করবার লাগি নাই চাহি, আর নিজে করুছন আর সঙ্গে কত বঢ়িয়া কথা মানে কইছন যে আমি পাঁচটা লোক কি বিষয়ে
3: শিখে মানে কিতে বঢ়িয়া জিনিস মানে
2: শিখালে বঢ়িয়া লাগলা, যেন শ্রী পদ্ধতিরে চাষ করুছন বইলে, আর যেন উষ কষা দেখ তেল বি করুছন সর্ষো বি করুছন, তেল পিড়াই করি ঘরে খাউছন বি আর পিড়ুয়াকে বি বিকুছন, কত বঢ়িয়া বঢ়িয়া কথা মানে কইলে, এটা মানে শুনি করি নেকে সত্যি সবে সেটা শিখবার কথা এ কি নে
3: জি নানি, খালি কথাবার্তা হউতমা কি আর কানা বি করমা,
2: আমি জানলি ন তুই কানা কহুছু যে গীত বলবু তো বৈঠকে কেবু আর গীত না শুনবু, বৈঠকে তো আমার গীত বি মজা আছে নেকে, বেলে চাল শুনু হেন্তালে এই গীতটা, এই গীতটাকে গাইছন সুরেন্দ্র কুমার মিশ্র আর লেখিছন লক্ষ্মীনারায়ণ পণ্ডা।

ছাত্রছাত্রীমানকু উত্তম সুফল প্রদান করে পারুছি। যে ডিজিটাল শিক্ষার প্রসার ঘটিছি, বিজ্ঞান প্রযুক্তি বিদ্যা ক্ষেত্রে দেশের প্রগতি আমার মনে গর্ব গৌরব আনি দেছি। 2020 মশায় ঘোষিত ন্যাশনাল এজুকেশন পলিসি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনিছি। এই পলিসির মুখ্য কথা হল মাতৃভাষার শিক্ষাকে প্রোৎসাহন, ডিজিটাল শিক্ষার বিস্তার, গবেষণা এবং বহু বিষয়ক শিক্ষা ব্যবস্থা। চন্দ্রযান তিনির সফল উৎপেক্ষণ ভারতকে উন্নত মহাকাশ গবেষণার এক নূতন যুগের ছেড়া করাই পারছি। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে বিশ্বস্তরীয় কোম্পানিগুলিক ভারতকে সেমানকর প্রমুখ কেন্দ্র ভাবে পছন্দ করুছন্তি, আকর্ষিত হয়েছন্তি। এই মিশন ভারতকে এক নূয় শিখরকে নিয়ে পারিছি। এর ফলে আমার প্রিয় ভারত ভূঁইরে পুঁজিনিবেশ বহুগুণিত হয়ে পারিছি, যুববর্গক পাই ব্যাপক নিযুক্তি সুযোগ সৃষ্টি করুছি, আগক পুঁজি অনেক সম্ভাবনা জড় জড় দিশুছি। মোবাইল ফোন উৎপাদন ক্ষেত্রে আমার ভারত এবে সমগ্র বিশ্বরে দ্বিতীয় স্থান অধিকার করেছি। দিনে আমার দেশ ভারত এথিপাই অন্য দেশ উপরে নির্ভরশীল ছিল, আজি কিন্তু ভারত 300 কোটি আমেরিকীয় ডলার মূল্যর মোবাইল ফোন বিদেশকে রপ্তানি করে পড়ুথবা দেশ হয়েছি। এথিপাই আমি গর্ব করা উচিত। 2014 মশায় আমার দেশের অর্থনীতি সেটি উন্নত নথিল, গত দশকের এহা দ্রুতগতিরে বড়িছি এবং বিশ্বর শীর্ষ অর্থনীতিমানক মধ্যে স্থান পাইছি। কেন্দ্র সরকার GST লাগু করিবা দ্বারা সমগ্র দেশের এক একীকৃত কর বা ট্যাক্স ব্যবস্থা লাগু করা যাইছি। এদ্বারা ব্যবসায় করিবা পথ সহজ হয়েছি, ট্যাক্স বা কর আদায় ক্ষেত্রে স্বচ্ছতা আসিছি। কেন্দ্র সরকার এই অভিনব চিন্তাধারাকে সবুটি প্রশংসা করা যাচ্ছি, দেশ হিতপাই এহা শুভময় হয়েছি। স্টার্টআপ ইন্ডিয়া মুদ্রা যোজনা ও আত্মনির্ভর ভারত অভিযান বিপ্লব সৃষ্টি করেছি, দেশের উদ্যোগী ও যুবক মানুষ নূতন সুযোগ প্রদান করেছি। আমি কিন্তু এসব সুযোগর প্রচুর ফায়দা নেওয়া চেষ্টা করা উচিত। এই দশন্ধি কালে প্রধানমন্ত্রী স্লোগান নিযুক্তি নয় নিযুক্তিদাতা হো যুব সমাজকে প্রেরণা ভরি দিয়েছি। ডিজিটাল ইন্ডিয়া অভিযান মাধ্যমে সরকারি সেবাকে অনলাইন করা যাইপারিছে। UPI ভিত্তিক ডিজিটাল পেমেন্ট আজ সমগ্র বিশ্বের এক সফল মডেল ভাবে দেশ পরিচিত হয়েছে। জনধন খাতা, আধার এবং মোবাইলকে যোড়ি গঠিত GM ত্রিশক্তি মাধ্যমে সরকারি সহায়তা সিধাসলখ লোকঙ্ক পাখকু তাঙ্ক ব্যাঙ্ক খাতাকু পৌঁছি পারিছে। এই সুব্যবস্থা দুর্নীতি এবং মধ্যস্থতাকু কমাই পারিছে এবং ব্যবস্থা দুর্নীতির মূলোৎপাটনর সহায়ক হয়েছে, এহা এক প্রমুখ অংশ মনে হয়। কেন্দ্র সরকারের এই 12 বর্ষ কালের আউ এক সফল অভিযান স্বচ্ছতা অভিযান ভারতের জাগরণ সৃষ্টি করেছে। এই অভিযান জরিয়ার আমার প্রিয় প্রধানমন্ত্রী দেশের এক রচনাত্মক কার্যর প্রহরী সাজিছেন। মনে হয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিছেন, বুঝিপারিছেন জাতির পিতা মহাত্মা গান্ধীকর এক পরিমূল ভারতের প্রতিরূপ। কেবল সে স্বপ্ন দেখি না, এই স্বচ্ছতা কার্যক্রমে ভারতবাসী প্রেরণা যোগাইছেন, স্বচ্ছ ভারত গঠন পাই প্রোৎসাহিত করছেন, দেশবাসী অভিমন্ত্রে মন্ত্রিত করছেন। একথা মহাত্মা গান্ধী কৌলে ভারতকে যদি চিহ্নিবার তাহলে গাঁকু চাল, গাঁ গাঁ বলে গান্ধীজি নিজ হাতে রাস্তাঘাট, নাড় নর্দমা, পায়খানা সফা করে পরিবেশ পরিমল রক্ষার বাটা দেখাই, গ্রাম্য স্বরাজ্য এবং গ্রাম সুরক্ষা স্বচ্ছতার যে স্বপ্ন দেখি, সেই অধুরা স্বপ্নক মহৎ চিন্তাধারা কু গান্ধী মতে মোদী সরকার সফল রূপায়ণ পাই উদ্যম জারি রক্ষিছেন। লোকে বুঝিপারিছেন স্বচ্ছতা অভিযানর মূল লক্ষ্য কণ। কেন্দ্র সরকার স্বচ্ছ ভারত অভিযান ভবিষ্যৎ সময় পাই এক পরিপূর্ণ প্রতিশ্রুতি মনে হয়। দেশের 12 কোটি শৌচালয় নির্মাণ এই স্বচ্ছ ভারতের এক বড় অংশ মনে হয়। এই অভিযান যোজনা গ্রামীণ ও সহরাঞ্চলের কোটি কোটি লোকঙ্ক জীবনের সুধার এবং পরিবর্তন আনিছে। সহর বস্তি অঞ্চল পরিমল মুক্ত হয়েছে। পুঁজি কেন্দ্র সরকারের এই দশন্ধি কালের জলজীব মিশন বা যোজনা ঘরে ঘরে পাইপ জল সংযোগ এক যুগান্তকারী পদক্ষেপ মনে হয়। শুদ্ধ পানি পাই ভারতের গাঁগুড়িক হসুছি। কেন্দ্র সরকারের এই বিকাশ যাত্রার আউ এক বড় উপলব্ধি এইয়া মনে হয়। মধ্যবিত্তক টিকস রেহাতি তাস সাংস্কৃতিক ঐতিহ্যর সংরক্ষণকু সরকার নিজের পরম কর্তব্য ভাবে সুন্দর এবং যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। এই দশন্ধি কালে অযোধ্যার রাম মন্দির নির্মাণ, কাশীনাথ ধাম, মহাকাল মহালোক এবং কেদারনাথ ধামর কায়াকল্প সজাড়া, এসব আমার ভারতভূমির সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিকাশ সমন্বয়ের প্রতীক ভাবে শোভা পাচ্ছি। রামরাজ্যের পরিকল্পনার ঝলক শুনা যাচ্ছি, অনেক সম্ভাবনা দিশুছি। তবে এই দশন্ধি কালে কেন্দ্র সরকার 2018 মশায়

শ্রোতা বন্ধু, এফএম 101 মেগাহর্জ যোগে শুণুলে লন্ডনরে হোথিবা মহিলা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকপর প্রথম সেমিফাইনাল ধারা বিবরণী আকাশবাণী সম্বলপুর।

শ্রোতবন্ধু আপনার শুণুচার হিন্দি কথাচিত্র গীতর আম কার্যক্রম বর্তমান গীতিকার গুলজার রচনায় শুণন্তু কথাচিত্র কিনারার এই গীত কণ্ঠ লতা মঙ্গেশকর এবং ভূপিন্দর সিং সঙ্গীত আর ডি বর্মন।